সাধারণ ভাগের নাই গৃহস্থি খরসর খরসর প্রবাসী সুন্দর বেরিকি গান্ধী স্মৃত থাকি লাগা সবে ঠান্ডা পট্ট আলু বাঁধবান ছাইলবান বংশী দেশপতি বিষাক্তি যে তোকে কাজ সবাই খাও খাতিরা মতো সবাই আমি সারা সম্পত্তির মুক্ত সবাই আমাদের

থেকে সব দেখার অরুণ রাজকুমার সাথে মহিলা বিশ্বকর্মার সঙ্গে কথা বলতেই